0: Love Records.
1: This is Slick Pusha, and make sure to tune in on YCRadio.org, the voice of today's generation.
2: So when you get to the corner of Smith and Orchard, you're going to want to take a
3: left. You are not going to.
2: Then what you're
3: going
2: to do is turn onto Marcy Avenue.
3: Just broke up.
2: And go past the first three lights, and then take the next left.
3: I don't really think she's happy, but you should be there.
2: Who am I to judge, right?
3: Park on the right.
2: That's what I heard last night. I'll see you later tonight.
4: It's hard to concentrate on two things at once, like texting and driving. Stop the text. Stop the wrecks. How will you stop texting and driving? Tell us at StopTextStopWrecks.org. Brought to you by the National Highway Traffic Safety Administration and the Ad Council.
5: Want more students to know about your department and what it has to offer? YC Radio has an easy solution. Promote your departments on our station. All departments from York School of Arts and Sciences, School of Business and Information Systems, and School of Health Sciences are welcome. A biology student says,
6: "It'll be beneficial for incoming freshmen who aren't sure which major to choose."
5: For more information, contact Brian Graves at 718-262-5293. Once more, 718-262-5293. Or email him at bgraves@york.cuny.edu. Once again, the email is bgraves@york.cuny.edu. This is ycradio.org, the voice of today's generation.
7: প্রতারণা সতর্কতা: কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।